0: নমস্কার, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র FM-এর 101.7 মেগাহার্সে। সকলকে আমাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি রুদ্রাণী ঘোষ, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি মুনমুন দত্ত।
0: নমস্কার।

তখন ইংরেজ আমল, সেই বিদেশি শাসনের অক্টোপাসে ভারতভূমি জর্জরিত। এমনই এক শাসকের অধীনে কর্মরত এক বাঙালি ডেপুটি ম্যাজিস্ট্রেট রচিত নাটকের গান সেদিন চারণকবি গেয়ে উঠল, গিয়াছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ হ। সেদিন অনেকেই চমকে

0: উঠেছিল। সরকারি কর্মচারী হলেও দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। উচ্চশিক্ষার জন্য, সমুদ্রপাড়ি দেওয়ার জন্য সমাজ তাকে একঘরে করে দেয়, কিন্তু তাতে তার দেশপ্রেমের কিছুমাত্র ঘাটতি পড়েনি। পাশ্চাত্য সঙ্গীতের সাথে ছিল তার নিবিড় পরিচিতি। তা প্রকাশ হয়েছে তার স্বদেশী গান বা বাংলা গানকে অনেকখানি এগিয়ে দিয়েছে। কোমলতা ও বলিষ্ঠতার মিশ্রণে তার স্বদেশী গান, দ্বিজেন্দ্রলালের স্বদেশী সঙ্গীত সাধারণ জনসচেতনতার অসন্তোষের ঊর্ধ্বে একটি স্থির নিষ্ঠার অচঞ্চল ধ্রুব তারার মতোই বিরাজমান। তার মাতৃমূর্তির বন্দনা প্রথাসিদ্ধ পুরাণ কথিত হলেও ধ্যান গম্ভীর মন্ত্র গুঞ্জরণের মতো তার গান। দ্বিজেন্দ্রলাল গান রচনা করেছেন সংগঠনের আদর্শে। অন্তর্গত আর্যবীণা গ্রন্থে প্রায় 38টি স্বদেশী গান আছে। 1886 খ্রিস্টাব্দের বিলেতে প্রকাশিত তার লিরিক্স অফ ইন্ডিয়া গ্রন্থে পরবর্তী জীবনে স্বদেশী সঙ্গীতের জ্বলন্ত পূর্বাভাস পাওয়া যায়। তার রচিত তার ল্যান্ড অব দ্য সান এই লুপ্তপ্রায় গানটির মাঝে আমাদের অতি পরিচিত একটি গানের বীজ নিহিত ছিল, সেটি হচ্ছে ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধারা। একসময় বাংলার বুকে উত্তেজনার জোয়ার বইয়ে দিয়েছিল এই গান। এরপর বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ।
1: ধনধান্য পুষ্প ভরা দ্বিজেন্দ্রলাল রায়ের সর্বাধিক জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলির একটি। গানটি এমন এক সময় রচিত হয় যখন ব্রিটিশ শাসনের অধীনে ভারতবাসীর মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগিয়ে তোলার প্রবল প্রয়োজন ছিল। এই গানে কবি নিজের জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, স্মৃতি এবং মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসাকে অত্যন্ত আবেগপূর্ণ ভাষায় প্রকাশ করেছেন। ঐতিহাসিকভাবে গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকে ব্যবহৃত হয়েছিল, যদিও এটি নাটকের অংশ। পরবর্তীকালে গানটি নাটকের গণ্ডি ছাড়িয়ে একটি স্বতন্ত্র দেশাত্মবোধক গান হিসেবে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নেয়। গানটির মূল ভাব হল মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা, দেশের প্রাকৃতিক ঐশ্বর্য ও সৌন্দর্যের বন্দনা, দেশের ইতিহাস, সংস্কৃতি ও স্মৃতির প্রতি গর্ব, দেশপ্রেম ও জাতীয় চেতনাকে জাগিয়ে তোলা। এই কারণেই ধনধান্য পুষ্প ভরা আজও বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ দেশাত্মবোধক গান হিসেবে স্কুল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জাতীয় বিভিন্ন আয়োজনে সমানভাবে গাওয়া হয়।

বঙ্গ আমার, জননী আমার, দ্বিজেন্দ্রলাল রায়ের অন্যতম শ্রেষ্ঠ আরও একটি দেশাত্মবোধক গান। এর রচনার প্রেক্ষাপট ছিল ব্রিটিশ শাসনাধীন বাংলায় জাতীয়তাবাদী চেতনার উত্থান, বিশেষ করে 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এই ধরনের স্বদেশপ্রেমমূলক গান মানুষের মধ্যে দেশপ্রেম, আত্মমর্যাদা ও ঐক্যের বোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গানটির প্রেক্ষাপট ছিল কবি বাংলাকে জননী এবং ধাত্রী রূপে কল্পনা করেছেন। তিনি প্রশ্ন করেছেন, এত গৌরবময় ইতিহাস ও অসংখ্য সন্তানের দেশ হওয়া সত্ত্বেও কেন বাংলার এমন দুঃখ, দারিদ্র ও মলিন অবস্থা? গানটির মাধ্যমে বাঙালিদের মাতৃভূমির প্রতি ভালোবাসা, গর্ব এবং দেশকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানানো হয়েছে। ঐতিহাসিকভাবে একটি উল্লেখযোগ্য তথ্য হল এই গানটি বিপ্লবী বিপিনচন্দ্র পালের কারা মুক্তির পর আয়োজিত সংবর্ধনা সভায় প্রকাশ্যে গাওয়া হয়েছিল। দ্বিজেন্দ্রলাল রায় পরে তাঁর নূরজাহান নাটকের একটি অংশেও গানটি সংযোজনের ইচ্ছা প্রকাশ করেছিলেন, যদিও তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি।

0: দ্বিজেন্দ্রগীতি হলো সমবেত সঙ্গীত, তার স্বদেশী গানে সঞ্জীবতা, যা কর্মজীবনে অত্যন্ত প্রেরণাদায়ক। তার ঐতিহাসিক কাহিনীমূলক নাটকে যেসব স্বদেশী গান আছে সেগুলি এক সময় লোকের মুখে মুখে ফিরত। স্বদেশী গান ছাড়াও দ্বিজেন্দ্রলাল রায় অপূর্ব দক্ষতা দেখিয়েছেন তার কাব্যসঙ্গীতে। ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে, কিংবা সেদিন সুনীল জলধি হইতে উঠিলে জননী ভারতবর্ষ, প্রভৃতি গান কাব্য হিসেবে অপূর্ব। দ্বিজেন্দ্রলালের ভক্তিগীতিও যেন এক একটি হৃদয়ের ফুল, তাদের মাঝে আছে পবিত্র আনন্দ, আছে সব কিছুর মাঝে সেই চির সৌন্দর্যকে অনুভবে পাওয়ার প্রত্যাশা। কবি দ্বিজেন্দ্রলাল অন্যান্য সাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন তার প্রেম সঙ্গীতে। প্রেম সঙ্গীতের ভাষাও যে কত মার্জিত এবং সুন্দর হতে পারে তা দ্বিজেন্দ্রলালের গান শুনলেই বোঝা যায়। দ্বিজেন্দ্রলাল রায়ের একটি বিশেষ দিক হলো তার হাসির গান। হাস্যরসস্রষ্টা হিসেবে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সে যুগে বাংলা সঙ্গীতের ক্ষেত্রে নবযুগের সূচনা সবে দেখা দিয়েছে দ্বিজেন্দ্রগীতির শুরু তবে থেকে। সঙ্গীতে অভিনবত্বের ছোঁয়া লাগলেও চিরাচরিত রীতি ছিল বজ্র কঠিন, তা লঙ্ঘন করা খুবই কঠিন ছিল। আর ঠিক এই কারণেই দ্বিজেন্দ্রলাল রায়কে সনাতন পন্থীদের অনেক বিদ্রুপ সহ্য করতে হয়। আধুনিক বাংলা গানে পাশ্চাত্য সঙ্গীতের রীতিনীতি নির্বিচারে গ্রহণ করা হয়েছে, কিন্তু দ্বিজেন্দ্রলালের মতো সহজ এবং নিপুণভাবে ইউরোপীয় সঙ্গীতের মিশ্রণের দ্বারা সুর বৈচিত্র্য সৃষ্টি করতে খুব অল্পজনই পেরেছেন। তার বিরুদ্ধে আক্রমণ তেমন ধারালো হয়ে উঠতে পারেনি। পাশ্চাত্য সঙ্গীত অনুসরণ করেছিলেন নিষ্ঠার সঙ্গে, অর্জন করেছিলেন প্রকৃতি শিল্পীর দক্ষতা, তাই ইউরোপীয় সঙ্গীতের ভঙ্গি ও সুরকে বাংলা গানে সার্থকভাবে রূপ দিতে পেরেছিলেন তিনি। দ্বিজেন্দ্রলাল রায় কিন্তু পাশ্চাত্য সঙ্গীত অনুবাদ করেছিলেন। সে যুগে সকলে তাকে বিদ্রুপ করলেও রবীন্দ্রনাথের কাছ থেকে এ ব্যাপারে পেয়েছিলেন অকুণ্ঠ সমর্থন।
1: এক কথায় বলতে গেলে দ্বিজেন্দ্রলাল রায় বাংলা সাহিত্য ও সঙ্গীতের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর দেশাত্মবোধক গান, ঐতিহাসিক নাটক এবং কাব্য শুধু সাহিত্যকেই সমৃদ্ধ করেনি, বরং মানুষের মনে দেশপ্রেম, আত্মমর্যাদা ও মানবিকতার বোধ জাগিয়ে তুলেছে। তাঁর সৃষ্টিকর্ম আজও সমানভাবে প্রাসঙ্গিক ও জনপ্রিয়। তাই বলা যায় দ্বিজেন্দ্রলাল রায়ের সাহিত্য ও সঙ্গীতের আলো যুগে যুগে বাঙালির মনন, সংস্কৃতি ও জাতীয় চেতনাকে আলোকিত করে যাবে।

হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। এতে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের সৈন্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সৈন্যদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। 1957 সালের 29 মার্চ ব্যারাকপুর সেনানিবাসে মঙ্গল পাণ্ডে ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। যদিও তিনি একাই এই আন্দোলন শুরু করেছিলেন, কিন্তু তার সাহসী পদক্ষেপ দেখে সারা দেশে 1857 সালের মহাবিদ্রোহের বড় অনুপ্রেরণা যোগায়। ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে এবং 8ই এপ্রিল 1857 সালে তাকে ফাঁসি মৃত্যুদণ্ড দেয়া হয়। মঙ্গল পাণ্ডের আত্মত্যাগ ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর দেশপ্রেম, সাহস আর আত্মবলিদান আজও আমাদের অনুপ্রাণিত করে, তাই তাঁকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর শহীদ হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শ্রোতাবন্ধু, ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে পরিচালিত একটি কেন্দ্রীয় প্রকল্প হল মিশন বাৎসল্য যোজনা। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কঠিন পরিস্থিতিতে থাকা শিশুদের সুরক্ষা, কল্যাণ ও বিকাশ নিশ্চিত করা। এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের শনাক্ত করে তাদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা দেওয়া হয়। দুস্থ, অনাথ বা বিধবা তালাকপ্রাপ্ত মায়েদের সন্তানদের ভরণ পোষণের জন্য প্রতি মাসে প্রায় 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য নিরাপদ আশ্রয়, খাদ্য, শিক্ষা এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে। পরিবারবিহীন শিশুদের জন্য বিকল্প পারিবারিক যত্ন বা দত্তক নেওয়ার সুবিধা দেওয়া হয়। 18 থেকে 21 বছর বয়সী যে যুবক বা শিশু আছে যত্ন প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যায়, তাদের স্বাবলম্বী হতে প্রতি মাসে 2,000 টাকা সহায়তা দেওয়া হয়। জরুরি ভিত্তিতে শিশুদের উদ্ধারের জন্য চাইল্ড হেল্পলাইন 24 ঘন্টা চালু থাকে।

0: শ্রোতা বন্ধু, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ঘড়ির কাঁটা জানিয়ে দিচ্ছে সময়ের হাতে একদমই নেই, তাই সকলের অনুমতি নিয়ে বাংলা সাতরং অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। আজ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি রুদ্রাণী ঘোষ, আর আমার সঙ্গে ছিল
1: আমি মুনমুন দত্ত।
0: নমস্কার।